0: বাতসালিয়া পোখরা ক্লিনিক নিউ রোড পোখরা ফার্টিলিটি হোপ লাইন 01-597-06-11
1: বাজে দেখি নাতি সম্মা পাই না মইলে কুনে খোট তেসাইলে অনে জস্তো গহনা কিন্ন জাওহাই রুপাকো
2: টাইম চেক
3: এতি বেলা প্রভাহ্নকো 10 বাজে কো ছা
4: यस टाइम चेक का प्रायोजक रूपाकोट ज्योति सुन चाँदी दुकान महेन्द्र पुल पोखरा
5: किन्नुस अब ढुक्कले सुन का गहना गए अब रसायन केडियम राख्ने समय 93.4